0: কিতে রে গুমু মাহের লাদাতে
1: ওশে
0: গুমু মাহের লাদাতে হো নাখওয়া গুমু মাহের লাদাতে হো নাখওয়া তিচা গোয়ালা কোকণ দাখওয়া হো তিচা গোয়ালা কোকণ দাখ